শ্রোতা আপনারা একথা আকাশবাণী মুম্বই কেন্দ্রের অস্মিতা বাহিনীর কার্যক্রম রাত্রে ঠিক 10:30 হত আহ সাদর করত আহত নভোনাট্য কাতাপুরম।